0: মানে গুটলি ডুক বাদ যায় মৌজ ডুক আছে সে ডুক রাখতে হয় নিতে হয় আর বাকি গুটলি ডুক থাকে ওই জায়গায় আবার পোকটা বসে আবার চাক মানে চাকে রস করে
1: এরা কাটাই গেছে এরা নামিয়ে পড়তেছি
0: সাত দিনের যাত্রায় যদি মধু ভালো মেলে ভালো পাওয়া যায় তাহলে দুই তিন 200 কেজি 250 কেজি 300 কেজি পাওয়া যায় আমি বছরে 1 লাখ টাকা ইনকাম করি কোনো সময় মেটে মুখোমুখি হয় কোনো সময় মেটে না আবার কোনো সময় মেলা শর্ট পড়ে যায় আমার এই যে জোয়ার ভাটার চাপে নদী ভাঙনে আমার বছরে ওই ঘর বাঁধতে আমার 30,000 টাকাতে ব্যয় হয়ে যায়
2: Like 50 other families, Zafar's house is one of the hanging homes, which has been cut off from the rest of Kalabagi.

0: আবি কই এ জোয়ার বেশি হইলে তো ভাসি যেতে পারে ওই ব্যাগের ভিতরে ওটা গোছায় রাখো ওই ঘর তিরিশ বার এরকম 20-30 বার ঘর ভেঙে নিয়ে এনে অনেক করে করে বাঁধে পাঁচ কাটা জায়গায় ওই জায়গায় ঘরটা নিয়ে বান্ধার মতো মানে কয় মাপের জন্য যাই আপাতত ওই জায়গায় থাকতে পারি তাকে জন্য একটু লেখাপড়া শিখাইতে পারি নিজেরা জন্য একটু মাল জিনিস কটাই বাজাতে রাখতে পারি
1: Over the last few decades, many Bangladeshi scientists and planners have tried to limit the damage brought about by the king tides in the Sundarbans, but to no avail. From Dhaka, two young geographers have come to see what else can be done.
2: কালাবুকি হচ্ছে সুন্দরবন কোস্টাল এরিয়ার একটা ছোট্ট গ্রাম কারণ এখানে একই সাথে আপনি দ্য লার্জেস্ট ন্যাচারাল ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রিভার অ্যান্ড দ্য হিউম্যান সেটেলমেন্ট তিনটা একসাথে পাচ্ছি আমরা এমন একটা ইউনিক প্লেস সেটাই কালাবুকি এখানে দেখ এই জিও ব্যাগগুলো তুই সব জায়গায় পাবি না এখানে যেরকম দেখতে পাচ্ছিস হয়তো কিছু কিছু জায়গাতে দেয়া আছে যেখানে ভাঙনটা বেশি এটা হচ্ছে হলো মেইন এই ভিলেজটাকে প্রোটেক্ট করার জন্য মেইন এমব্যাংকমেন্ট হচ্ছে হলো যেখানে আমরা দাঁড়ায় আছি
3: এটা এটা গভর্নমেন্ট থেকে বানানো জিও ব্যাগগুলোর ভিতরে মেইনলি
2: দিস আর দ্য স্যান্ড
3: স্যান্ড আছে না
2: হ্যাঁ জিও ব্যাগগুলো স্যান্ড দ্বারাই ফিল করা থাকে কিন্তু এর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে হলো এর
1: ইমপ্লিমেন্টেড সলিউশনস ইনক্লুড ফ্লাড ডিফেন্স embankments, polders, and forecasting systems designed to manage the incoming water.
2: তখন জিওব্যাগ সেটাকে প্রোটেক্ট করবে যে কারণে কাইনেটিক এনার্জি কমে যাবে পানির
1: These fabric fortifications first appeared in the early 2000s. From 12 kilometers in 2008 to more than 70 kilometers of embankments today. Their impact remains difficult to measure.
2: তখন এগুলো এমনিতেই ছিড়ে যাবে তুমি যখন এগুলো টান দিবা এগুলো আস্তে আস্তে এই পানির নিচে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে কিন্তু এটার চেয়ে বেটার সলিউশন হচ্ছে যদি কংক্রিটের ব্লক ইউজ করা যায় এবং এইখানে যে এমব্যাংকমেন্টটা দেখতে পাচ্ছি আমরা এটার পুরোটাই সয়েল দ্বারা
1: The Sundarbans is the largest low-lying delta plain on Earth. Over 60% of it sits less than 3 meters above sea level, leaving its shores particularly vulnerable to surging tides.
2: Sea level is rising. এবং কোস্টাল এরিয়ার যে লোল্যান্ডগুলো আছে সেগুলো ইনান্ডেড হয়ে যাবে সামটাইম যেটা বলাও হয়েছে আইপিসিসি থেকে ইউনো আইপিসিসি থেকে বলা হয়েছে যে 2050 সাল নাগাদ প্রায় বাংলাদেশের 3.5 কোটি মানুষ ক্লাইমেট রিফিউজি হবে
1: In just 30 years, Bangladesh has lost 2,399 square kilometers of coastline, an area larger than London, swallowed by the sea. Scientists are racing to track these vanishing shores, but the land is disappearing faster than they can map it.
2: But এটা হচ্ছে আটেও যদি আমরা চিন্তা করি দেখো that's the point huh? here to here it is 289 meter then let me show you এটা 2024-এর একদম লাস্ট মোমেন্ট হ্যাঁ এখানে যদি আমরা রোলারটা নিয়ে দেখি দিস ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি ইটস অলমোস্ট 342 অর্থাৎ একটা পয়েন্টের ইভারে গত 15 থেকে 16 বছরের মধ্যে 50 মিটার ইরোশনের কারণে এইখানে চেঞ্জ হচ্ছে এটা জাস্ট একটা পয়েন্টের ক্ষেত্রে এবং এরকম ভালনারেবল পয়েন্ট এই রিভারের ক্ষেত্রে আরও আছে যেটা কালাবুকির আশেপাশেই সো আমরা যদি সেটা মেজার করতে পারি তাহলে দেখা যাবে যে এই ইরোশনটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে একটার পর একটা
4: Explore a turbulent Asia where humanity, resilience and tradition take the spotlight this October on CNA. During the Japanese occupation of Singapore, an unlikely bond took root.
5: Honor went to the Japanese High Command, imploring them to conserve the collections of the gardens.
4: Discover how scientists came together to protect Singapore's gardens and treasures in War at the Gardens. In Nepal, a devastating flood tears through mountain valleys, sweeping away homes and lives.
6: People are crying and shouting.
4: Witness extraordinary acts of courage as communities come together to search, rescue and rebuild. In Nepal, the floods wake. And in Taiwan, 11,000 pigeons are released far out at sea. Their quest to race back home, guided only by instinct.
7: 每一只每一个都要回来，知道吗？
4: Explore the extraordinary bond between humans and birds behind a tradition facing an uncertain future. In Inside Out Asia, Taiwan's Pigeon Kings. This October on CNA. Tonight on Japan Hour, getting to know beautiful Japan takes you to Gunma, where stunning lakes and craters are a feast for the eyes. Before tasting some of the best bread in Japan, then slow down and savor a small town charm at a cozy cafe. Japan Hour, tonight on CNA.
8: Japan Hour is brought to you by Sumitomo Corporation. MUFG, committed to empowering a brighter future. Zip Air, all flights, all seats, free high-speed Wi-Fi available. IHI. And Takashimaya Singapore. Let's celebrate SJ60 together.
9: Of all our human emotions, perhaps the one that feels heaviest is guilt. From dark chapters in history to the present day.
10: The woman was screaming at us and telling us to help them.
9: I'm on a journey through Asia to unpack the power that guilt wields over us all.
11: They make the victims feel guilty.
12: You're so scared, you don't know what to do. You comply.
9: It's a feeling that young people are unpacking and tackling in new ways as never before.
13: Even if I expose harmful activities to the environment, I feel this level of guilt as well.
14: Anything that you get access to as a woman, it's never a right, it's always a privilege, and then the guilt comes.
9: The Asian Guilt Code, Saturday and Sunday on CNA.